0: ও মূল হবা কি তার এ উপায় করি সাং সাং সেটাকে এড করবার ব্যবস্থা করবে। কেতে বেলে দেখবে যে বেশি যদি গজ নুকসানি নি করি বেলে সেনু রাসায়নিক হিসাবে তার এ উপায় করবাকে নি পড়ে বলে জানবে, যেটা কি বেশি খরচা নি লাগে। হেন্দা দেখবার গেলে যৌ পোক, পথর ডেগা পোক আর ধূপ মাছি ইসবু শোষক জাতীয় পোক আন, যেটা কি ই পোককে আয়ত করবার লাগে বলিকি ডাইমাথয়েড, মিথাইল ডেমাটন, এন্ডোসলফান প্রায় একর পিছা যদি 400 লিটর প্যান দিন গুলি করে যদি সানি নেবে বলে বি ই পোকটা মরিযিবে, যেটা কি বেশি নুকসানি আর পছে করি নি পারন। হেন্দা রেয়াড় ফসল ন দেখবার গেলে বাঘভাব পোক মানে দেখা যায়সন, এটাকে হাতে সবু আনি করি গোটে কিরোসিনি মিশা প্যান থিন পকে নেবে বলে মরিযিবে। আর বি হেন্তা চাষি মানে দেখবে যে যদি দেলজাতীয় ফসল ন পতর চিতা রোগ কি পতর পোড়া রোগ কি ঝাউলা রোগ যদি দেখা যা বলে ই সময়কে কার্বোনাজিম নেত, থাইওফিনেট মিথাইল 200 গ্রাম নেত, ম্যানকোজ্যাপ 700 গ্রাম একর পিছা যদি দিয়ে দেবে বলে ই রোগটা আইতে আসি। হলে চাষি মানে দেখবে যে যেটা রোগটা মূল হওয়া কি তার এ উপায় করবে বলে বেশি নুকসানি করি নি পারন আর ফসলটা তোমরা বর্ষসেগরি বড়ি পারবা। সবুলে চাষীমানে নিঘা করবে যে যেন্তি বিহ চাষ করবাকে যাবে বলে সেনু এতকা অমলক্ষম বিহন নেত উন্নত কিসমর ব্যবহার করবে, যেন্তি লাগে বলিকি রোগ সহবার তাকটটা থিসি, সেতিলে বলিকি চাষীমানে পছে আর নুকসানি হবারকে নে পড়ে। বিহন যেতবেলে বি চাষীমানে যোগছন বিহনকে বিশোধন করবে, তারু তারু ম্যাটকে বি বিশোধন করবে বলে বড়িয়াই পারবা আর জীবাণু কলচর ব্যবহার করবার কথা। এনতা হিসাবে চাষীমানে যদি নিঘা দিয়ে দেলজাতীয় ফসল চাষ করবে বলে ফসল নুয়াতকা অমল পাই পারবে।
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর। আরম্ভ করুছু কুনি কুনি পিলাঙ্ক পাই আমার কার্যক্রম ইটিকিলে মিটিকিলে।

0: हेलो।
1: हेलो,
0: हाँ आज्ञा, आकाशवाणी सम्बलपुर। हेलो, अनुरोध कार्यक्रम।
1: नानी नमस्कार।
0: नमस्कार आज्ञा, किए कहुतिले?
1: आकाशवाणी सम्बलपुर समस्त कर्मकर्ता, आकाशवाणी सम्बलपुर सुनुवा सब श्रोता भाई बहन मानको मोर जुहार। जे माँ समले मुई भक्तचरण भई, ग्राम केनघाटी, पोस्ट हूचे जयंतपुर, ब्लक जुजुमरा, जिला सम्बलपुर लोक कहुतिले।
0: आपनकु आमर कार्यक्रम के आमे स्वागत करुछु आज्ञा।
1: ଆଜ୍ଞା,
0: ବୋଲେ କେନ୍ତା ଅଛନ୍ ଆପଣ?
1: ମୁଇଁ ତ ଭଲ ଅଛେ ନାନୀ, ଆପଣ ମାନେ କେନ୍ତା ଅଛନ୍?
0: ଆମେ ମାନେ ସମସ୍ତେ ଭଲ ଥିସୁଁ। ତାପରେ ଆପଣ ମାନଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ଲାଗବାର ଯଦି ଟାଇମ ପଲେ ଆସି ନାଇଁ, ଆଉ ଟିକେ ଏନର୍ଜେଟିକ ଫିଲ୍ କରସୁଁ, ଆଉ ବଢ଼ିଆ ଲାଗ୍ସି, ବୁଝିଲେ?
1: ଆମକୁ ବିଲ୍ ଭଲ ଲାଗ୍ସି ଯଦି ଆମର କଲଟା ଲାଗିଗଲେ।
0: হ্যাঁ, কলটা তো আপনকর লাগবা, কাঁ করি কুন তো আমি তো আইছেন কেতে না কেতে ফোন ইন প্রোগ্রাম কলু ন, আগ সিনা দুই দিন খালি থিলা, আজকাল তো প্রায় পাঁচ দিন ছ দিন ফোন ইন চালিছে, খালি গুটে দিন ছাড়ি দেলে বাকি সবুদিন ফোন ইন বাজুছে ন। তো আজি কেন গীত শুনা?
1: শনিবার দিন তো সবুদিন হচ্ছে, খালি গুরুবার দিন খালি দিন মাঝে তো বন্ধ আছে, কারণ ফোন ইন কার্যক্রম নাই ন।
0: ହଁ
1: ନହେଲା ସବୁଦିନ ଅଛି ଫୋନ୍,
0: ବୋଲେ ବାକି ସେ କହିଲି ପରେ ଗୋଟେ ଦିନ ଖାଲି ବନ୍ଦ ରହୁଛେ। ଯେ ସେଠି ବି ଆପଣ ମାନେ ସେ କଥା ଟିକେ ଗୀତ ଟିକେ ଶୁଣୁଛନ୍ ନାଇଁ କେ? ଆଉ ବାକି ତ ବାର ବଜେ ତ ଆପଣ ମାନେ ଶୁଣୁଛନ୍, ଯେନ୍ଟା ସାଢେ ଏଗାର ବଜେ ଖୁଲା ଝରକା, ବାର ବଜେ ଆପଣଙ୍କର ଯେନ୍ ବାତାୟନ ନାଇଁ, ତ ଆଜି କେନ୍ ଗୀତ ଶୁଣମା ଆଜ୍ଞା?
1: ଆଜ୍ଞା, କଲ୍ଟା ତ କରିଛେ କିନ୍ତୁ ଗୀତଟା ଶୁଣମି ମୁଇଁ, ଜଣେ ଭାଇ ଅନୁରୋଧ କରିଛନ୍, ତାଙ୍କର ଅନୁରୋଧରେ ମୁଇଁ ଗୀତଟା ଶୁଣମା, ଶ୍ରୋତା ବହି ମାନଙ୍କର ଶୁଣାମି ଗୀତା। ତ ଗୀତଟା ହଉଛେ କଥାଚିତ୍ର କୋରା କାଗଜ।
0: ଆଜ୍ଞା,
1: ଆଉ ଗୀତଟା ହଉଛି ମେରା ଜୀବନ କୋରା କାଗଜ କୋରା ହି ରହେ ଗିଆ,
0: କିଶୋର କୁମାର ଗାଇଛନ୍ ଗୀତଟା।
1: ହଁ,
0: ଆପଣ ଶୁଣବାକେ ଚାହିଁଛନ୍। ଆଚ୍ଛା, ସେ ଭାଇଙ୍କ ନାଁଟା କହିଦଉନ୍, ସମସ୍ତେ ଜାଣିବେ।
1: ଆଜ୍ଞା, ଭାଇଙ୍କର ନାଁଟା କହିମି, ସେ ହଉଛନ୍ ଆମର ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ଘିନୁପାଲି ବରସାଇଟର ଅମିତ ପ୍ରସାଦ ଲୁହା।
0: ଆଚ୍ଛା।

0: ধরা শীতল হেবা, ইন্দ্র বিবাহতি পুষ্পবৃষ্টি করবে, জলবৃষ্টি করবে, তো সেদিন বি করিথিলে, কিন্তু কিছুটা বোধে কম থিলা তাকর পাখে কাঁ যে কম করিথিলে, কিন্তু ইহাদে হেইগলান, ভগবান করু ই লঘুচাপ জনিত বর্ষা না হইকরি এটা মৌসুমি বর্ষা হো। সমস্ত আমার প্রার্থনা এ আমার জগন্নাথকর ঠানে প্রার্থনা করমা, সমলিন প্রার্থনা করমা যে সবু চাষী কূল যেন্তা আমার অন্য আমকু সমস্ত মিলু নাই কে, তো আসুন ই কামনা, ই কামনা সঙ্গে সঙ্গে আজি যেন আজ্ঞা বাছিছন পথর কে সনম সিনেমার গীতটা শুনমা আজ্ঞা সমস্তে মিশিকি। ঠিক আছে, আপন মানে এতে আমকু ভাল পাইবার দেইছন, ইতির লাগি আপন মানকু আউ থরে মই ধন্যবাদ দউছি, আর শুনমা আজ্ঞা এই সুন্দর গীতটা।
1: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার আজ্ঞা।
2: আমি

টি সৌরি গাইথিবার উদণ্ডী সীতা সিনেমার ই গীতটাকে শুনুন। গীতকে লিখেছেন আর সঙ্গীত নির্দেশনা দিয়েছেন স্বরূপ নায়েক।

0806-1705-257 আইএফএসি কোড SBIN 0000059 আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কহি রাখুছু 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।

আপনারা শুনছেন হিন্দি সিনেমার গীতর কার্যক্রম খোলা ঝরকা। শ্রোতা বন্ধু, কেনসি কিসমর জ্বরকে হেলা নাই করবার কথা, ম্যালেরিয়া আর ডেঙ্গু জ্বর যেটা নাই হেবা সেথির লাগে কেতেটা কথা উপরে নজর দেবারকে পড়বা। ঘরে হোক কি ঘর চারিআড়ে পাইন যেটা জমা হইকি নাই রহবা সে কথাকে নজর দৌন। এন্দা জায়গা মানুষ মশা মানে তাঁকর বোঝ বঢ়াসন, তাহির লাগে এসবু জায়গা মানকে সফা সুতরা রখুন। সবুদিন শুইলা বেলকে মশারি দেইকি শুন, এটা গোটে ভল অভ্যাস আয়ে যেটা কি আমি ডেঙ্গু ম্যালেরিয়া নু রক্ষা করিথিসি। ঘর সবে যেটা মশারি ব্যবহার করবে সে কথাকে নজর দৌন। ই বাবদে তো কথা হোতমা শ্রোতা বন্ধু, ইহাদে শুনমা বেসরম সিনেমানু এই গীতটা। গীতকে গাইছেন অভিজিৎ ভট্টাচার্য আর শ্রেয়া ঘোষাল, লিখেছেন রাজীব বন্নওয়াল, সঙ্গীত দিয়েছেন ললিত পণ্ডিত।

শ্রোতা বন্ধু, আমি কথাই হুঁথিলা এন্তা কিন কথা মানকে নজর দেমা বইলে আমি ম্যালেরিয়া ডেঙ্গু জন্য নিষ্কু রক্ষা করিপার্মা। ভঙ্গা অদরকারী গাড়ি মোটর টায়ার ড্রম মানু পানি জমি করে রহলে সেন মশা বড়ি বসবে, সেসবুকে খালি করে দেবারটা ভল আয়, মশার বোঁজ বড়ি নাই পারে। জ্বর আনলে সঙ্গে সঙ্গে ডাক্তার পাখকে যাউন। ম্যালেরিয়ার রক্ত পরীক্ষা স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারখানা মানকে হোছে। ডেঙ্গু ম্যালেরিয়া হয়েবার যদি রক্ত পরীক্ষানু জনা পড়লা বইলে ডাক্তার লিখিথার উষুক সামানু পুরা মাত্রানে খাওন। শ্রোতা বন্ধু, কার্যক্রমটি ইহাদে শুনমা ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমানু ই গীতটা। গীতকে গাইছেন খান সাহ আর শাশ্বত সচদেব, লিখিছেন নুসরত ফতেহ আলী খান, সঙ্গীত দিয়েছেন শাশ্বত সচদেব আর নুসরত ফতেহ আলী খান।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনেছেন হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম বাতায়ন। শ্রোতা বন্ধু, পৌরাণিক কথাগুলি

শ্রোতা বন্ধু, জনে সচ্ছোট বন্ধু আমার এক সর্বশ্রেষ্ঠ মার্গদর্শক মধ্যে হয়ে থাকে। জীবনর প্রত্যেক চরণরে মার্গদর্শন করে ভাল রাস্তাকে টানি নিয়ে গোটি গোটি বন্ধু। মাত্র জনে ভাল বন্ধু মিলবা মধ্য জীবনরে কষ্টকর অটে। টোপায়ে বিষ সম্পূর্ণ জল বিষাক্ত কলা ভি জনে খারাপ বন্ধু জীবনকু কলুষিত মধ্যে সম্ভব করে পারে। শ্রোতা বন্ধু, ভারতর আধার বিশ্ব বন্ধুত্বর ভাবনা। এই ভারত হি বিশ্বকু দেই থাই বসুধৈব কুটুম্বকমর নারা। সারা বিশ্বকু এক কুটুম্ব সদৃশ সুসম্পর্কের ডোরিরে বাঁধি রাখিবা পাই ভারত নেতৃত্ব নেছি। আদি মানব সময়রে ভারতরে কোনসি জাতি ও ধর্ম নথিলা। পরে আমি বহু ধর্ম ও পরম্পরার বাঁধি হয়েছি। আসন্তু না জাতি ধর্ম বর্ণর ঊর্ধ্বকু উঠি কিছু প্রকৃত বন্ধু সৃষ্টি করিবা ও নিজে মধ্য বন্ধুর হিতমনাসি কাম করিবা।

শ্রোতা ভণী নমস্কার, ঘর সংসারর প্রগতি কার্যক্রমক স্বাগত জনাওছি মু আপনমানকর সখী সুইটি পাঢ়ী।

শ্রোতা ভণী, ভারতীয় সংস্কৃতির প্রথম পার্শ্বরে আমি মাতৃভূমি ও মাতৃদেবী মহিলা স্বর্গাতপী গড়িয়সি বলে সম্বোধন করু, কিন্তু দ্বিতীয় পার্শ্বরে ঘরোই হিংসা অধিকার বঞ্চিত করা তথা নির্যাতনা ও ব্যভিচারের পরিপূর্ণ করে দেউ। স্বাধীনতা পরবর্তী ভারতের মহিলা স্থিতি দিনক দিন সুদৃঢ় ও সশক্ত হয়ে চালছি, কিন্তু এবেবি গ্রামীণ ভারতের আমি লক্ষ্যঠার বহু দূরে চালছু। বিকশিত ভারত গ্যারেটি ফর রোজগার অ্যান্ড

0: শ্রোতা ভণী, শুনলে তো এই গীতটি আশা করবি আপনার ভালো লাগিথ। আজির ঘর সংসারর প্রগতি কার্যক্রমে আমি ভেটবা জনে সফল মহিলা ডক্টর জাগৃতি প্রধান সাক্ষাৎ করেছেন সঙ্গীতা সাহু।
1: নমস্কার শ্রোতা ভণী, ঘর সংসারর প্রগতি কার্যক্রমক আপনার স্বাগত। শ্রোতা ভণী, প্রতি রবিবার প্রগতি কার্যক্রমে আমি এমিতি এক বিশেষ ব্যক্তিত্ব বা বিশেষ মহিলাঙ্ক সহিত সাক্ষাৎকার করু, যে কেবল মা, ঝিও এবং স্ত্রী নুহন্তি, কিন্তু সে কিছু ক্ষেত্রে কার্যরত মধ্যে। নিজ পরিবারকু নিজকু সশক্ত করুচন্তি এবং সমাজকু তা দ্বারা সশক্ত করুচন্তি। আজি আম কার্যক্রমে সেপরি জনে মহিলা উপস্থিত অছন্তি, আসন্তু তাঙ্কু ভেটিবা এবং তাঙ্ক মুহুরু তাঙ্ক বিষয়রে জানিবা। ম্যাডাম নমস্কার।
2: নমস্কার ম্যাডাম,
1: আমার কার্যক্রমকু আপনাকু স্বাগত।
2: ধন্যবাদ ম্যাডাম।
1: প্রথমে আপনার পরিচয় দেবে।
2: আজ্ঞা, মু ডক্টর জাগৃতি প্রধান, জনে হোমিওপ্যাথি ডাক্তার। মু অভিনচন্দ্র হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ভুবনেশ্বর পাস আউট করছি। আজ্ঞা,
1: আপনার ডাক্তার হবার যাত্রা বিষয়ে কিছু কুহন্তু।
2: আজ্ঞা, মোর ডাক্তার হবার যাত্রা উপরে বাপাঙ্কর বহুত অবদান রয়েছে। বাপা জনে হোমিওপ্যাথি ডাক্তার, সিএ বি অভিনচন্দ্র হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হসপিটালর জনে স্টুডেন্ট লে। তাঁকর ইচ্ছা লা কি ঝিও বি মো লাইনরে আসু, তো সেগি বাপাঙ্কর লাইনটা মতে দেবা লাগে সে ইচ্ছা করলে, মতে বি

0: আইএফএসসি কোড SBIN 00059 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086170557। আইএফএসসি কোড SBIN 00059। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকাররে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410-961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনি থরে কই রাখুছু 0663-2410-961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: শুনিলে কিষাণ সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ছক্কা ছক্কা, প্রযোজনা ও উপস্থাপনা সন্তোষ পিং। আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররু। আরম্ভ করছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমের প্রথম গীতটির কণ্ঠশিল্পী কিশোর কুমার, গীত রচনা আনন্দ বক্সী, সঙ্গীত আর ডি মর্বন, কথাচিত্র কটি পতঙ্গ।

0: শ্রোতা বন্ধু শুনুলে হিন্দি কথাচিত্র কার্যক্রম লাইফ ওনিয়ন হ্যালো অনুরোধে পুণিথরে হ্যালো অনুরোধ উপস্থাপনার থিলে মমতা পণ্ডা আকাশবাণী সম্বলপুর সময় সন্ধ্যা 5টা হওয়ার যাচ্ছে শুনন্তু সম্বলপুরি মুখ্য সংবাদ
1: আকাশবাণী সম্বলপুর ইয়াছিনির মুখ্য খবর সঙ্গে মুই তর্পণ কুমার প্রধান আইবাকাল ঠানু ইন্ডোনেশিয়া গস্তি যাবে প্রধানমন্ত্রী সামুদ্রিক সুরক্ষা ঠানু মূল করে করে মহাকাশ সহযোগ বিজ্ঞান আউ প্রযুক্তিবিদ্যাত ভিন ভিন চুক্তিনামা ও বুঝামণাপত্র স্বাক্ষরিত হওয়া বলে সূচনা দেলে ভারতীয় রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী ভিভি জি রামজি গ্রামীণ অধীনতি পহলা কিস্তি রাজ্যমানকু দিয়াগলা 25,000 কোটি টঙ্কার সহায়তা রাশি বিকশিত ভারতর সংকল্পকে তুর্তি করবার লাগি ই একট অধীনতি আইবা 5 বর্ষে 2.86 লক্ষ পঞ্চায়েত নু 7.5 লাখ কোটি নু অধিকা টঙ্কা করা যাবা বিনিযোগ ভারত তার ব্রিক্স অধ্যক্ষতা অধীনতি আইবাকাল ঠানু কোচিঠানে দুইদিনিয়া ব্রিক্স মহিলা কার্যকারী গোষ্ঠী বৈঠক হবা করবা আয়োজন তিজনবাই নিজর চমৎকার প্রদর্শন মাধ্যমটি ছত্তিশগড়র লোককলাকে বিশ্বস্তরটি স্বীকৃতি দিয়ে তাকর বিয়োগ কলা আউ সংস্কৃতি জগত লাগি গোটে অপূরণীয় ক্ষতি বলে গভীর শোক প্রকাশ করি করি কহিলে প্রধানমন্ত্রী আজ পূর্বতন কেন্দ্রমন্ত্রী রামবিলাস পাশওয়ানকর জয়ন্তী অবসরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজ্যে ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর প্রক্রিয়াটি পরিগণনা ফর্ম বাঁটবার আউ সংগ্রহ শেষ হলা পরে আজ প্রকাশ পাইছে চিঠা ভোটর তালিকা এসআইআর প্রক্রিয়াটি 20,14,000 ভোটরঙ্কু বাদ দিয়াযাইছে বলে সূচনা দেলে মুখ্য নির্বাচন অধিকারী আর এস গোপালন মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফু পরিচালিত ওড়িশা শিক্ষক যোগ্যতা পরীক্ষা ওটিইটি আজ হয়েছে অনুষ্ঠিত রাজ্যর সবু জিল্লান 311টা কেন্দ্র থি 97,150 জন পরীক্ষার্থী দেউছন পরীক্ষা আইবা 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর অনুগুল বৌদ্ধ সুবর্ণপুর আউ কন্ধমাল জিল্লান অতি জবর বর্ষা হওয়া বলে সতর্ক সূচনা জারি কলা পানিপাগ বিভাগ ইয়াছিনির মুখ্য খবর এনু শেষ হল ইতার পর মুখ্য খবর শুনিপারবে 6:05 থি
0: শ্রোতা বন্ধু শুনুলে সম্বলপুরী মুখ্য সংবাদ আকাশবাণী সম্বলপুর পরবর্তী কার্যক্রম শিল্পাঞ্চল

শ্রোতা বন্ধু, পরিশ্রম সফলতার চাবিকাঠি, কিন্তু জীবনর সন্তুলন হিঁ প্রকৃত সফলতা। কারণ পরিশ্রম জীবনক আগে নিয়ে যায় সত, কিন্তু সন্তুলন তাহা জীবনক সুন্দর করে থাকে। শ্রোতা বন্ধু, আপনার অনেক সময় এমিতি অনেক লোক দেখিথে যে সবুলে কুহতি বহুত কাম অপরি কথা হওয়া, সকালে উঠিবা ঠার রাতে শোবা পর্যন্ত কেবল কাম হি কাম, ছুটি দিন হেউ কি পর্বপর্বাণী তাঙ্ক হাতে মোবাইল ল্যাপটপ কিংবা অফিসর ফাইল থাকে। আখপাখে এমিতি অনেক লোক অনেক হুয়েত আমমানক ঘরে আম বন্ধুমানক মধ্যে কিংবা হুয়েত আমি নিজে মধ্য কেবে কেবে অভ্যাসর শিকার হয়ে থাকে। শ্রোতা বন্ধু, পরিশ্রম করা খারাপ নহে, কাইকি না পরিশ্রম হি আমাকে আগে নিয়ে থাকে। হলে প্রশ্ন হচ্ছে, কাম করা

শ্রোতা বন্ধু, বর্তমান আসন্তু আম আলোচনাকু ফেরিবা। এঠারে গোটে ছোট উদাহরণ নেবা। ধরন্তু জনে শিক্ষক অছন্তি, সে স্কুলরু ফেরিবা পরে মধ্য সবুবেলে খাতা দেখুছন্তি কিংবা পাঠ প্রস্তুত করুছন্তি। এপটে তাঙ্ক পিলা বারম্বার কুহুচি, বাপ্পা টিকে আস খেলিবা। কিন্তু সে কুছন্তি, পুয় এবে মু কাম করুছি, পরে খেলিবা। ଏହି ପରେ କହୁ କହୁ ପିଲାଟି କେତେବେଳେ ବଡ଼ ହୋଇଯାଏ ଜଣାପଡ଼େ ନାହିଁ, କାହିଁକିନା ସମୟ ସେ କାହାକୁ ଅପେକ୍ଷା କରେ ନାହିଁ। ସେପରି ଜଣେ ଅଫିସ୍ କର୍ମଚାରୀଙ୍କୁ ଦେଖନ୍ତୁ, ରାତି 10ଟା ପରେ ମଧ୍ୟ ଇମେଲ୍ ଚେକ୍ କରୁଛନ୍ତି, ଫୋନ୍ ଆସିଲେ

শ্রোতাবন্ধু, কার্যক্রমটি শেষ করা পূর্ব গোটে ছোট বার্তা রয়েছে। গোটে গছ কেবল চারা নুহে, এ আগামী দিনের শুদ্ধ পবন, শীতল ছাই

0: দাদা জুহার
1: জয় জুহার ই বাবু এটা তুই পয়লা পয়লা নয়া নয়া আইছ তোর লাগুছে
0: হ্যাঁ গো দাদা নয়া নয়া আইছে কা লাগু তোর মন টেন সুখ নাই থিলা বগি লাগুছে যে কানা গোটে ঘাঁটি হচ্ছে কে মন ভিতরে
1: হ্যাঁ হ্যাঁ দেখ তো কালি রাতি শুইলা বিলকে গোটে স্বপনটে দেখলি বল তো
0: স্বপনটে দেখলো
1: হ্যাঁ
0: যে হেতরে কানা হচ্ছে লোক স্বপন নাই দেখন বল
1: স্বপন তো সবে দেখুতছন হ্যাঁ যেন স্বপনটা দেখলি বল তো গোটে অকড়িয়া স্বপনটে দেখলি
0: ই বা কাই স্বপন দেখলো
1: কাই স্বপন বলছো ইজেন আমি বিহা বরপন্নে করুছু কে হ্যাঁ সে সমারোহ ঘরে বিহা করিলে যে দেখ তো কত জিনিস পত্র এটা খাবার কে দৌলে যে ইহাদে যেটা দৌছন বল তো সে খলি থি যেন বাটি বাটি দৌছন প্লেট মানকে
0: হ্যাঁ
1: বফে কথা যেটা কহিল তো এটা দৌলে যে কেতেটা সামান করে যে ই মুড়ছু যদি আসবু বেলে মাগি মাগি মাগি মাগি সেতকি তা পৌঁছলা বেলকে সে প্লেট তো পূর্ণ হি যাওতলা
0: বলে বনে আইটম করতিলে বল
1: হ্যাঁ কেতিনি কেতে করতিলে যে সে নু দেখলি যে যেন মানে বি বিহাগর আসুছন কে তিন লোক আসুছে কে চার লোক আসুছে কে পাঁচ জন বি আসুছন তো এনতা যেতকি লোক বি আসুছন নিজর পরিবার কে ধরি করি তো সবে সে প্লেট গুটে গুটে উঠে করে দেখুছন তো ইনু লাইন লাগলা পরে মাগি মাগি মাগি মাগি যেতবেলা ই মুড়সা নু সে মুড়সা তক পৌঁছুছন তো প্লেট তো দেখুছু পুরা হি যাচ্ছে তো সে নু যে যে যেতকি খাই পারুছে খাই পারুছে আউ হেড়কি তে প্লেট থি পুন্নু প্লেটে হেলে বুঝলু কি না তো কে খাই পারবা দেখলি যে প্রায় লোক অধা খাই পারুছন তো কি অধা নু টিকে বি খাই নেছে চাকলা মিতাল চাকি নেছে বলুছু আটাকে কানে করুছে যে বাকিটাকে ডস্টবিন থি দেই নেউছে তো সে প্লেট যেন মানে উঠাউছন তো সেমানে কি সেটাকে নেউছন আর সে তাকর যেন পচানে যেন জায়গায় ধুইবে সে জায়গায় গো দেই নেউছন তো ই যেন খাদ্যর যেনটা কথা পড়ুছে দেখ আমার এই ভারত থি এতকি জনসংখ্যা হেলে ন যে কিয়ে দিনে খাইবার কে বি পেই না পারবার কিয়ে বেলে খাউছে তো এনতা অনেক লোক আছেন যেন মানে নিজের পেট পুরাই পুরা করি খাবার কে না পায়
0: এটা তো সত কথা আমার ওড়িশা তে বি নাই দেখু যে সে মালকানগিরি এরিয়া তি হ্যাঁ হ্যাঁ ছোয়া মানে কেতে কুপসিদি করি বি মরি যাওছো আর খাদ্য ভাব তে বি মরি যাওছো
1: হ্যাঁ তো সে তাকর জিন মানে হিতাহিত জ্ঞান লাগি হলা ন যে ননতা হউছে হলা অসুবিধাটা কানে হউছে দেখ যে গুটে কথা জেন ইজন খাদ্য জিন না কহলা কে যেত কি খাবার জিনিস আমি যদ বি হেটা মানে মাগি করি যেত কি খেতা আর যেত কি তি খাই পারবু হেত কি মাগতু বেলা কেনতা হেতা
0: বল কথাটা তো কহিল যে এই কথা যে তোমার মনটা ঘাঁটি হবার কারণ আছে তোমার
1: ঘাঁটি হবারটা যে হে যে কথাটা না কইলু কে যে এতকি লোক ভুখে মরুছন এতকি লোক ভাল করে রহি না পারবার তো যেন খাদ্য কে আমি নষ্ট করে নেউছু অপচয় করে নেউছু যেনটা কি খাবার কথা তো যেনটা কি অন্য লোক কু দেই পারতা তারপরে আর গোটে কথা হলা যে কানে জিনছু তো কবার তো কলা খরচা বি কলা জনে খরচাটে কলা তার বিয়া বরপন করুছে তারপরে মলা মিরকিটিয়া তিন দেখ দশা কারজ করুছে কে গঙ্গা বুঝি দৌছে কে এক্সিয়া বুঝি দৌছে আউ কে ঘর নুয়া ঘর বনালে ঘর প্রতিষ্ঠা তিন বি বুঝি দৌছন হ্যাঁ আউ আমি বর্ষকিয়া বি বুঝি দৌছু ই যেন ভুজি করুছু আউ ভুজি যেন লোক খাউছু তো আমি যদি যেতকি খাই পারতা সেতকি যদি মাগি মাগি খেতা যেতকি দরকার বল তো তুই যেতকি খাই পারলু হেতকি খাইলু হেতকি মাগলু বেলে বাকি যেন খাদ্যটা রহলা তো এই খাদ্য যদি সে অতকা রাঁধিছে বলে অগলি নেতা অগলি গলে আমি যেন গরিব দুঃখী লোক অছেন যেন মানে কি খাবার কে পাই না পারবার তো সে মানে কানে হবা সে মানকু বি খাবার কে দেই পারতা আর আমার যেন দেখ অনাথ আশ্রম মানে অছে তারপরে সে বাল আশ্রম মানে অছে তো এই যেন যেন জায়গায় তাকে খাবারটা দরকার থিসি তো সে মানকু বি আমি যোগেই পারতা তার সঙ্গে সঙ্গে আর গোটে কথা জিনছু তুমি খরচাটা করুছু যদি আমার হিসাবে লোক জানি করে বি খরচা করতাম মানে আমার যেন খরচাটা অধা মচি যাতা
0: সত কথা রে কহলো মোর মন কে পাইলা যে
1: হ্যাঁ
0: তোমার স্বপনটা সদ এত বেলে দুনিয়ার লাগি বি ভাল এত
1: হ্যাঁ হেটা মোর স্বপনটা সদ এত বেলে দুনিয়ার লাগি বি ভাল এত যে শুনত আজি তো জানিছ সঙ্গীত রূপক শুনবার দিন হে
0: আজি তো এমনটা
1: সঙ্গীত রূপক টে শুনমা যাও সদ হবা সুনার স্বপন তো এটাকে লেখিছন চিত্তরঞ্জন নায়ক আর এটাকে বনাইছন ডি সমেয়া আর এতি সঙ্গীত দেইছন বিজয় কুমার বেহরা বেলে যাও সিনে শুনমা
0: চলো শুনমা
1: হ্যাঁ

0: স্বপন দেখলি যে আমার ঘরে টঙ্কা সোনা ধান চাউল পরে ঠেসি হইছে, কেহনীতির অভাব নাই, হলিয়া গুটি মাল মাল অছন। তারপরে
1: তারপরে কানা হলো গো।

0: দেখ, এছেন সবে পাট সাট পড়লে ন, আর বড় লোক হেবার স্বপন দেখি দেখি সভ্যে চাষবাস ছাড়িকি সহরে পড়িছন। এতকি বিল বুঝি নাই পারলে যে পেটর লাগি টঙ্কা সুনা নুহে, ভাত মুঠে দরকার, ভাত মুঠে। আর ই ভাত মুঠা কো খেতু মিলসি, চাষ কলে মিলসি, হেলে চাষকে কাহারি নিঘা নাই।
1: হ্যাঁ যে
0: ই ভাত মুঠা কো আমর মহালক্ষ্মী মা এপরে সে দয়া নাই কলে অরণ পানি কিচ্ছি নাই মিলে, ভুককে মরবু বুঝলু।
1: তোমার যাহা মন হচ্ছে কর, মু যাওছে সেড়ে মোর কেতে কবার পড়িছে।
2: দেবারো হইব দেবারো, আরে শুই শুয়া পড়িছু কে?
0: ইবুয়া সতিয়া, ইবা কেতে বেলে আইলু বো?
2: ইহা দে আসলি যে ডাকলা শুনবার নাই কেন দাবো?
0: আচ্ছা আচ্ছা, কথা কানে কি ভাই, গলা রাতি বনেকরি নিদ নাই পড়লা তো, টিকে ঝুঁপি পড়িথিলি বো।
2: নিদ নাই পড়লা, দিহি পা বনে আছে তো?
0: সবু ঠিক আছে রে ভাই, হেলে কাঁ করবু, মনটা ভল নাই ন।
2: মন ভল নাই ন, কাহে লাগিব?
0: ই আজি কালির চালি চলন দেখলে মোর মন কেনতা কেনতা হে যাউছে বো।
2: তুই তো না হেলা কথা ভালুছু, আর ভালি ভালি শুই নাই পারবার। আরে বাবু, চাষ হউছে আর হেবা, ইতি তোর কানে মুড়।

0: হেথির লাগি পরে শস্য বীমা করা যাইছে, যদি চাষ ফেল মাইলা পয়সা বীমা কোম্পানি দেবা, তোর হাতে ধুইল মইল কিছু নাই লাগে।
1: তোর এই কথাটা মোর মনকে পাইলা বো ভাই, শুনল অনা মনকে পাইলা। হেলে গুটে কথা গা, এই ঘৃণা বিকা কথা তো সে ডর বিল তো রহিছে।
0: ডরবার কিছু নাই, তোর ফসল তুই বিকবু, যেতেবেলে দর ঠিক থিবা হেতেবেলে বিকবু। আর কেতেটা ফসলর সহায়ক দর তো কেবু ঠিক করা হয়েছে বো, সেতার নু কম দর থি কেহি ঘিনে নাই পারে।
1: যে আর গুটে কথা বো,
0: হ্যাঁ,
1: যহদিন পাশে রখলে আর জলদি জলদি নাই বিকলে এই ফসল কানা কহিবিলি নাই যায়।
0: হ্যাঁ, সেথির লাগি তো ঠান ঠান গুদাম ঘর আর শীতল ভণ্ডার মানে করা হয়েছে। তুই তোর ফসল সেনে অচিন্তা রাখবু বো, মন হলে বিকবু নাই হলে নাই।
1: সবু সত কহুছু যে, হলে চাষ করবা কিয়ে, আজিকালি কিয়ে ইটা গড়ি গলানো তো কিয়ে কল কারখানাকে কবার করি গলানো, গাঁতি খালি বুড়া বুড়ি কি অপারু লোক পড়িছন, সেমানে কায় চাষ করবে।
0: গুটে মেশিন পরে একলা দশ লোকর কবার করুছে, না তোর হলিয়া গুতির চিন্তা থিব না মাসরি দেবার ঝমেলা।
1: হেটা বিল সত হ্যাঁ, হলিয়াকে আখি আখি নাই যুগলে নেই কব্বার নাই হয়ে, যে চাষতি আজিকালি লাভ অছে তো।
0: কাই বইলু, চাষতি লাভর কথা পচরছু, আরে লাভই লাভ অছে বো, দেখ যে সবুজ বিপ্লব এলা, ধান চাষ কেতনি কেতে হেলা, তেহরু তেল বীজা চাষ হেলা, হলদি তেল থি দেশ ভাসি গলা, আর এছেন সমন্বিত কৃষিকে জোর দিয়া যাউছে, যেনতা গুটে জমিন থি একা সাঙ্গে চার পাঁচটা ফসল হেবা। তাহির লাগি পরে আজকালি বড় বড় লোক মানে ফার্ম হাউস না থি ফের সে চাষ আড়কে মুহালে ন।
1: ই সমন্বিত চাষ কানা এটিকে কহ তো।
0: দেখ, আগ তুই ধান চাষ করুথলু তো, ই ধানকে টাকি টাকি তোর বছরে ভাগি যাউথলা, হেলে আজকালি জমিন থি একা সাঙ্গে চার পাঁচটা ফসল করি হউছে, যেনতা কদেল, অমৃতভরা, কলমিয়াম, মহু চাষ, ছতি চাষ, পনিপরিবা চাষ, আর কেতে কানা, তার সাঙ্গে সাঙ্গে মাছ চাষ, কুকুরা চাষ, ছেল চাষ, আর গোপালন বি করি হউছে। এছেন কত এই চাষটি পয়সা হচ্ছে কি নাই?
1: সবু সজে, হেলে তেলিয়া মুনে তেল রে ভাই, মেহনত আমি করমা, ফল আমি ফলামা, হেলে লাভ খাইবে বেপারি মানে, ইটা দেখি দেখি মোর মনে ডর সমি যাউছে রে।